বসলা ডুবিও ডারাইমা রব খোলা চরছে খোলা তরে চরছে নি ডারাইমা রব খোলা চরছে খোলা তরে চরছে নি ডারাইমা এ ফুটং দিতে না।

0: ফ্যাফা জালো
1: ঝরলে
0: লাস্তো ফ্যাফুল্লা
2: জো
0: জো জো লপ্পা
3: নমস্কার শুভ প্রভাত সূচনা হাম্রাই ভাষামা সামুদায়িক রেডিও মারসাংদী 95 মেগাহার্জ কো আজকো নিয়মিত প্রসারণমা তপাইলাই হার্দিক স্বাগত ছ আশা ছ আজকো তপাইকো দিন শুভ রহনেছ

কর্মা দুধ ভরে নে, বিনা মূল্যে ফলান্ন সৃষ্টি করে নে, সবারই কো জুঠোর কাঁচো ভয়ের সমিঞ্জিনী বনাউনে, সুদামাকো মৈলো কঙ্কা চাষ্টাইমা রমাউনে, ভক্তকো দাস দুষ্টকো নাশ প্রাণকো জঞ্জিল ধর্ম।